আকাশ বাণী ইম্ফল জিওতলি চমদাই সহিয়া রেমদাই দাটুরি পুমাবি সজ সুতারে সুলে ত্রিপুরি হাই মিডিয়াম ওয়েভ মিটার ট্রাইসা রেমদাই পয়েন্ট আলি আলা কিলো হার্স ট্রাইচা রাইচা হাই হিনুই রায়া আজুবি কা টেলু লিছে আকাশ বাণী ইম্ফল আজুবি কা হাই রোনে চপিলে আবু চা হাই পাবু ব্রিজ কমিউনিকেশন মিনিস্টার্স মিটিং হাই আজু পুনে হিনু বুড়িলে মিটিং হাই হি ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার্স জয়তি রাদিথিয়া স্কিন্দিয়া নু সাসথিয়া বুড়িলে হাই তেলিচি ব্রিজ নিউ তবই কমিউনিকেশন মিনিস্টার্স আলা জে ফেমাই আচমাই রানু ভে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিস আই সি টিস হি আকিয়া বাবু জে আসুলাই এ ডিজিটাল ট্রান্সফরমেশন ইনোভেশন আলা রিসিলেন্ট ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সুমা বিপু পালু লাই বানু আফিয়ারিলে আখাইবে নিতিন হাইনাবে চিবৈনু ইনোভেট কোঅপারেট এন্ড ট্রান্সফর্ম আই সি টি ফর রিসিলেন্ট ফিউচার ইয়ে সজ হাই তেলিচি ব্রিজ ফুই পামে মাইতাও হাই টেকনোলজিস এ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ফিউচার নেটওয়ার্কস সাইবার সিকিউরিটি ক্যাপাসিটি বিল্ডিং আলা ইনক্লুসিভ ডিজিটাল কানেক্টিভিটি ভৈ বানু মাই মাই ভৈ চফৈ ফারি লি সৌরিলে ব্রিজ ভৈ ট্যুরিজম মিনিস্টার্স মিটিং হাই আজু জয়পুর হিনু বুদারিলে তাইথে আহাই বুফে কলাই মিটিং হাই হি ব্রিজ পামে মাইতাবে ট্যুরিজম মিনিস্টার্স আলা সিনিয়র অফিসিয়ালস মাই ভে লুজিয়া ট্যুরিজম সেক্টর হাই আকিয়া বাবুজিয়া সুজে লাইভে বানু মুসোয়া আফিয়ারিলে হাই তেলিচি মুসোয়া সাস্টেনেবল এন্ড রেসপন্সিবল ট্যুরিজম এ স্কিল ডেভেলপমেন্ট সিমলেস ট্রাভেল আলা ট্যুরিজম হি টেকনোলজি আলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নুফে আভাসু লাইভে বানু আফিয়ারিলে মিটিং হানি হাই ব্রিজ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ নু তালা তারে থ চাকুয়ে হাই মুকাইনি জয়পুর হিনু বু ভৈ থেলিয়ে এ মিনিস্টারেল মিটিং হাই হিনু ব্রিজ ভৈ নু তাও ট্যুরিজম সুমা ভৈপু পা মাই মাই আল্লা এ ট্যুরিজম মাই এপামা আভৈ হাউস ভৈ মাপু লাইভে বানু আফিয়ারিলে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ হাই আদুথ্রি বাদোগ্রা হি ভেলুরে এ পু হাই তৈথে আছ ওয়েস্ট বেঙ্গল হি আচফেকুলে পু বাদোগ্রা হি ভেলু তেলিচি চিফ মিনিস্টার সুভেন্দু আধিকারী এ দার্জিলিং এমপি রাজু বিস্তা আলা ট্যুরিজম মিনিস্টার শঙ্কর ঘোষ এ মাইত্রু টুমায়া লোয়া আজৌতবু হিনু ভে ছপে ইউনিয়ন হোম মিনিস্টার হাই আজৌ শিলিগুড়ি হিনু ভে সজ তাউলি হি ভে লুপিরিলে এ পুনু ভে সশিয়াস্ত্রা সীমা বাল হো এস এস বি ভে হেডকোয়ার্টার হিনু ভে প্রজেক্ট তাউলি ভে সুথ্রু তালাই ভে বানু চু ফেলা পিলে এ সথে পু হাই শিলিগুড়ি করিডোর হো চিকেন নেইস রাকুয়া বুহিয়া ভে মিটিং আহাই হি লুপিরিলে আদে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভে সেক্রেটারিস মায়ে আকিয়া পু ভৈ চি হিনু হাই লেভেল মিটিং বুলুয়ে এ হাই তেলিচি পু মাইতনু থে দায় তাকুলাই হি মিনিস্ট্রি সালা ডিপার্টমেন্ট নু সু ফে লাইটা সস ইনফ্রাস্ট্রাকচার আলা কানেক্টিভিটি এ সিকিউরিটি এক্সটার্নাল আফেয়ার্স আলা গভর্নেন্স ভৈবানু আফিয়াই এ হাই তেলিচি প্রাইম মিনিস্টার নু সেক্রেটারিস মাইতং হি জি তো সতৈ মাই নু ভৈ থে দায় তাকুলাই হি দায় কাসো সুম ভৈ পু পালু লাই ভৈবানু জানু লিখেও রানু পপে কংগ্রেস ওয়ার্কিং কমিটি নিউ বন্দে মাতরম লুনে লু আরিথো মতে লুসুমা স্তঞ্জা আহাইতো লুসুবায়ৌরা বুয়া বুনে হাই ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহনু পম শিপে হাকাসো বুহাই পার্লামেন্ট ওয়ে চি খানে ফেতালা ফেতালাইমো ওয়ে এ সুং ওয়ে রানু এ হাই হাই ইন্টারন্যাশনাল এ রানু পপে মাইপু শাহনু পৌ বুনিউ তালা তারে মুখে থিলিয়া ট্রাকেনু ছা

nehi congress new vande mataram hai de a hai dadi pe ranu he vande mataram fe train run no pa teliji central government new adau suma bune hai thu apa pe ranu pope he rahul gandhi new talu fe hi mai jo pa sukhai cha vote ban vivanu congress hai pu dakhai so chare ranu pope তালা তারে সিটি ছনে খাসি স্টুডেন্ট ইউনিয়ন নিউ বাইট রেলি শিলন হিনিউ তারে তেলেছি আসাম বৈগেরে নম্বর ফেলাই তা সুম শিপানু আহে পাবুনে হে আসাম হিনু মেঘালয়া হি তা চলতা আলা মেঘালয়া হিনু আসাম হি তা চলতা মুজাও বৈবানু মুক মুনারে ফে বৈলু লাইবানু মেঘালয়া আলা আসাম হাই আকা সুজে আবুয়ে মেঘালয়া ওই চিফ মিনিস্টার কনরাড কে সাংমা নিউ আদে আসাম ওই চিফ মিনিস্টার ডাক্তার হিমন্ত বিশ্বা শর্মা এ চায় এ স্টেট আহাই থিনু আদৌ নিউ মাই মা এ চা বুনে বুলু লাইভানু আকিয়া আজে আহে সুম খাইলে ছে রাগুয়ানু আলি টুলু ওয়ে আদে আসাম ওই চিফ মিনিস্টার হিমন্ত বিশ্বা শর্মা হাই জল শক্তি ওই ইউনিয়ন মিনিস্টার সি আর পাটেল দে ন্যাশনাল ক্যাপিটাল হিনু আদৌ এপু আদৌচি জি ইনফ্রাস্ট্রাকচার সুমা বৈপু পালু লাইভানু আলা আসাম হি থে দায় থাকলাই হিয়া মুচা জাই তৌলু লাইভানু আফ্যায় হাই তেলিচি মিনিস্ট্রি অফ জল শক্তি হি ফে ফেমাই আলা গভর্নমেন্ট অফ আসাম রানু ইউনিয়ন মিনিস্টার ওই চি হিনু আদা চিফ্যায় মিটিং হাই তেলিচি চিফ মিনিস্টার নু আসাম হি জল জীবন মিশন সুমা বৈপু পালু লাইভানু আলা গুহাটি হি জহা মুচু লিসু আবু শিল সক বেল মে সুমা ছিয়া সুমা বৈপু পালু লাইভানু আফ্যায় স্টেট গভর্নমেন্ট নিউ সুতোয়া মুক মুনা ফেবে থু লাইভি জাতসুয়া মুসু আবৈ হাউসুরি সস ইম্ফাল ডিমাপুর গুহাটি হি তাবু নিহাই আজৌ হিনু হাউদারে এ হা হাই জিত স্টেট হি মুফে আছ আহে পাফে কো হিনু হাইনি রাইখা আবৈ হাউসু মাই মাই ট্রাইনু কানু বাস হাই আলা উইঙ্গার মঙ্গাও হিনু তাফে তাই হে বাস হাই কামপুপি মুট্রু সামাইনু বুম পৌরি ডিস্ট্রিক্ট আলা সানাপি সখে মাইনু বুম পৌরি ডিস্ট্রিক্ট তালা লোরে চিম্পল ছবে লৌ জাহিনু মোরে পুলিশ স্টেশন আলা 36 আসাম রাইফল নু জয়েন্ট টিম অপারেশন হাই ইন্দো মায়ানমার বর্ডার ফি হি বিপি 73 হি তা হিনু খুশি হিনু বাসিনিয়া তাউলি নলুয়ে সহি এম 15 রাইফল মেগাজিন লোয়া আলি এ এম এ জি 3 রাইফল মেগাজিন পুমসা আলি লা নু হিনু সোপাবু পিস্তল আলি সিঙ্গল ব্যারেল আরু রাইফল লা নু হিনু সোপা তে আহাই পয়েন্ট 22 রাইফল আলি রেডিও সেট জি ড্রোন উই বোম মুঙাও আই ই দি মুঙাও টিয়ার গ্যাস আলি টিয়ার গ্যাস আবেথিউ আনে গ্রেনেডস আহাই বুলেট প্রুফ জ্যাকেট আহাই আবেথিউ মুঙাও রানু নলুয়ে ইন্ডিয়া মিটারোলজিক্যাল ডিপার্টমেন্ট আই এম ডি নিউ আজও উত্তরাখণ্ড ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ওডিশা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আলা নর্থ ইস্ট ইন্ডিয়া ওয়ে দেবু তৌলি হি রা তৈরম শি তৌলু ওয়ে রানু ফাপে হকি ওয়ে এফ আই হিচ ওয়ার্ল্ড কাপ আত্রে ওয়ে হি জি তৌস তৈমাই ওয়ে নিয়ত মাই মেনু নেদারল্যান্ড মে এ আমস্টেলভেন হিনু ছোদ তৈলি চো আকে সহিয়া ছি হিনু আত্রে পেরিলে আজ ওয়ে কাপ পলে হাইত ওয়ে মিশে হি রাইখু পৌ আলা পু ওয়ে মে হিনু পু পমাই লু তৈলু লেছে

বাবুকারি তাকুই গদম বাগি মই বে আমার সনা হন ই পান না মুখ গ দে তাই মগি না তে দু সে সে হান তাই পান কাই সুম সং দ লাই গাই কে গে মচ্চা কনা উদি মই রাং মচ্চা কনা উদি দু আদু কে গে কম্ব মচ্চা মনে পাগি থগন চং বা পাই মনুং দ খই জং ই তিলাং দ খই দাই দু মধু দেই পান পে মন খরদু নেই মোম্বু খরাই থক তলাই হাব লাই রং লাই দ কত